0: সড়ক না দুই কান মানে এই বাঘটা ঘুরি এই এই বাঘা আসলে হবে না কি মানে এমনি মধু সংগ্রহ করতে গেলে সামনের মাথায় বাঘ পড়িছে মনে করেন বাঘ আমরা হেঁটে যাইতেছি ও পাশ কাটি চলে গেছে হ্যাঁ বাঘ আমি দেখেছি আমার সামনে পড়িছে কিন্তু এই মধু সংগ্রহ করার সময় নয়
1: It's an important time for Zafar. This year, he hopes to move to a new home with his family before the arrival of the king tide. He'll need every taka he can make from the honey harvest.
0: Bari, bari. Hi. Hi, hi.
2: Hey, can I? Dena?
0: ও আসে আল দিলে জ্বর আসবে জ্বর জ্বর অসুস্থ

0: মানে গুটলি ডুক বাদ যাইকে মৌ যেডুক আছে সেডুক রাখতে নিতে হয়, আর বাকি গুটলি ডুক থাকে ওই জায়গায় আবার পোকটা বসে আবার চাক মানে চাকে রস করে। সাত দিনের যাত্রায় যদি মধু ভালো মেলে ভালো পাওয়া যায় তাহলে দুই তিন 200 কেজি 250 কেজি 300 কেজি পাওয়া যায়। আমি বছরে 1 লাখ টাকা ইনকাম করি, কোনো সময় মেটে মুখোমুখি হয়, কোনো সময় মেটে না, আবার কোনো সময় মেলা শর্ট পড়ে যায়। আমার এই যে জোয়ার ভাটার চাপে নদী ভাঙনে আমার বছরে ওই ঘর বাঁধতেই আমার 30,000 টাকাতে ব্যয় হয়ে যায়।
1: Like 50 other families, Zafar's house is one of the hanging homes, which has been cut off from the rest of Kalabagi.
0: জোয়ার বেশি হইলে তো ভাসি যেতে পারে, ওই ব্যাগের ভিতরে ওটা গোছায় রাখো, ওই ঘর 30 বার এরকম 20-30 বার ঘর ভেঙে নিয়ে এনে অনেক করে করে বাঁধে। পাঁচ কাটা জায়গায় ওই জায়গায় ঘরটা নিয়ে বান্ধার মতো মানে কয় মাপের জন্য যায় আপাতত ওই জায়গায় থাকতে পারি, তাকে জন্য একটু লেখাপড়া শেখাইতে পারি, নিজেরা জন্য একটু মাল জিনিস কোটা হেফাজতে রাখতে পারি।
1: Over the last few decades, many Bangladeshi scientists and planners have tried to limit the damage brought about by the king tides in the Sundarbans, but to no avail. From Dhaka, two young geographers have come to see what else can be done.
2: কালাবুকি হচ্ছে সুন্দরবন কোস্টাল এরিয়ার একটা ছোট্ট গ্রাম। কারণ এখানে একই সাথে আপনি দ্য লার্জেস্ট ন্যাচারাল ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, রিভার অ্যান্ড দ্য হিউম্যান সেটেলমেন্ট তিনটা একসাথে পাচ্ছি আমরা, এমন একটা ইউনিক প্লেস সেটাই কালাবুকি। এখানে দেখ এই জিও ব্যাগগুলো তুই সব জায়গায় পাবি না, এখানে যেরকম দেখতে পাচ্ছিস হয়তো কিছু কিছু জায়গাতে দেয়া আছে যেখানে ভাঙনটা বেশি। এটা হচ্ছে হলো মেইন এই ভিলেজটাকে প্রোটেক্ট করার জন্য মেইন এমব্যাংকমেন্ট হচ্ছে হলো যেখানে আমরা দাঁড়ায় আছি,
3: এটা এটা গভর্নমেন্ট থেকে বানানো। জিওব্যাগগুলোর ভিতরে মেইনলি
2: দিস আর দ্য স্যান্ড
3: স্যান্ড আছে না?
2: হ্যাঁ, জিওব্যাগগুলো স্যান্ড দ্বারাই ফিল করা থাকে, কিন্তু এর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হলো এর
1: ইমপ্লিমেন্টেড সলিউশনস ইনক্লুড ফ্লাড ডিফেন্স, embankments, polders and forecasting systems designed to manage the incoming water.
2: তখন জিওব্যাগ সেটাকে প্রোটেক্ট করবে, যে কারণে কাইনেটিক এনার্জি কমে যাবে পানির।
1: These fabric fortifications first appeared in the early 2000s, from 12 kilometers in 2008 to more than 70 kilometers of embankments today. Their impact remains difficult to measure.
2: তখন এগুলো এমনিতেই ছিড়ে যাবে, তুমি যখন এগুলো টান দিবা এগুলো আস্তে আস্তে এই পানির নিচে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। কিন্তু এটার চেয়ে বেটার সলিউশন হচ্ছে যদি কংক্রিটের ব্লক ইউজ করা যায়, এবং এইখানে যে এমব্যাংকমেন্টটা দেখতে পাচ্ছি আমরা এটার পুরোটাই সয়েল দ্বারা, সয়েল অনলি সয়েল ম্যাটেরিয়াল।
1: The Sundarbans is the largest low-lying delta plain on Earth. Over 60% of it sits less than 3 meters above sea level, leaving its shores particularly vulnerable to surging tides.
2: Sea level is rising. এবং কোস্টাল এরিয়ার যে লোল্যান্ডগুলো আছে সেগুলো ইনান্ডেড হয়ে যাবে সামটাইম, যেটা বলাও হয়েছে আইপিসিসি থেকে, ইউনো আইপিসিসি থেকে বলা হয়েছে যে 2050 সাল নাগাদ প্রায় বাংলাদেশের 3.5 কোটি মানুষ ক্লাইমেট রিফিউজি হবে।
1: In just 30 years, Bangladesh has lost 2,399 square kilometres of coastline, an area larger than London, swallowed by the sea. Scientists are racing to track these vanishing shores, but the land is disappearing faster than they can map it.
2: But eta hocche ateo jodi amra chinta kori dekho, that's the point, eh? Here to here it is 289 meter. Then let me show you. এটা 2024 এর একদম লাস্ট মোমেন্ট। হ্যাঁ, এখানে যদি আমরা রোলারটা নিয়ে দেখি, দিস ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি, ইটস অলমোস্ট 342। অর্থাৎ একটা পয়েন্টের ইভারে গত 15 থেকে 16 বছরের মধ্যে 50 মিটার ইরোশনের কারণে এইখানে চেঞ্জ হয়েছে। এটা জাস্ট একটা পয়েন্টের ক্ষেত্রে, এবং এরকম ভালনারেবল পয়েন্ট এই রিভারের ক্ষেত্রে আরও আছে, যেটা কালাবগের আশেপাশেই। সো আমরা যদি সেটা মেজার করতে পারি, তাহলে দেখা যাবে যে এই ইরোশনটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে একটার পর একটা।